0: យកថោប្រតិចហាការរេជីស្ទ័រថាប់វ៉ូតយកយកគ្រូថាប់វ៉ូតហេពតអ៊ីលិកសិន
1: អឺឌូកៃតេហេបថានយីឌីអឹមកាំ
0: ណៃបហាការរេជីស្ទ័រថោប្រតិចក៏វ៉ាបេបញ្យកក៏លានេបន្តិកណាក៏យកយកយកហកវ៉ូតថាប់វ៉ូតវ៉េមតោឌូកាតេបិនក្លាន់ក៏យកសិនឆាខដា
1: ឌីបៀងតោវរអ៊ីវ៉ាយតោវយងណាឌីបៀងលុត
0: ស្កេបហាភីគុប្រេជីចារងោយេក្រេឡាំងយងភី
2: Manawan ki BLO nebha ka special intensive revision arajar apon tu dyang se obhay ki pure pitikna ya ki pertuj wa ki bit one ki wa mkam pandap ya ka ER form wa penman ya ka register tha vote ka wa bai da da mkam chu phi phone how number weekday sun not download ya ka app neven tha ki nong tha vote debe live phi ha ka website voters.eic.gov.in da ne la ha ka website www.comeghalaya.nic.in.ก็วอดก็ยองพีต่อก็สุดก็ยองพีเอ็มกามพายใหญ่ชิมันตายยองพีดาวันราชพีดาว Chief Electoral Officer เมกะลายา
3: ตลอดนี้ปอร์จันดับยาวสันพอมนิดในกระจายสถานีอากาศวันนี้ดาต่อไอปอร์ที่เป็นวิศวกรสถานีมันตาอุสเนียวิ่งคู่บอร์ที่เรียนกสิกุชพอมนิดอีช่างโปรแกรมยังกระจายสถานีปอร์พระเจ้าอิทธิปอร์คณิตต่ออากาศวันนี้จ่วย
4: ကနေကဒီကအကာရှဝနီရှလုံကခုဘောဘန်ပူလီဒါကဂျူလီယနာပေါ်လင်ဟာရှဝဘင်းစငတ်ကခုဘောနီဖာရှောရှကိမတ်ကိဘကွန်ဆန်ကွန်တူမွန်ထရံဘကဇလာကွန်ရတ်ကွန်ကဆန်မာယကဆော်ကာပလင်ဘန်အိုင်ဘောရယကဇလာမိခါလျာဘန်ပန်ထရီကမ်ယကကူလ်မိုင်းနင်းအပရူဗယ်အသော်ရတီအိုင်ခုဘလီဘဲရင်ကလမ်စွန်ဘုတ်မွန်ထရံဘကဇလာဘတ်စနီယဘာလန်ဓာရဘရူမန်ထရီကဆော်ကာရူဘဝေလန်မိကိရှလာယကိပိတ်ဘကဇလာမိခါလျာเป็นมีกาจานานีกิโปรแกรมมันเป็นคลั่งอยากจะจุสมารยากิลงมีบัดกิคลุงขนาบัดกะอีสคาซีเฮลส์กลับเป็นลงอยากจะจิงเป็นสกุลถูกจิงมุนชะพังกะเอชไอวีเอสดีไอบัดกะจิงยาดานากิจิงดีเป็นผู้อ่านมันตายเนี่ยพายชกิคูบอร์กิบับเนียอูมินทรีรองบากะจัลลาคอนรัดคงกะสังมาเนกสงีอุลากันตูอยากจะสอร์การประเด็งบันไอทีอยากจะบอร์ชะกะจัลลามิคาลียากัดคุมกะอ่านMines and Minerals Development and Regulation Act ban manjur yak planti deuyong ban ban ai ke jing manjur shwa hapo ka jala ha ka jing kendo yo menteri katnat deu yo ha ka jing kendo yo menteri katnat deuyong jong sarkar pedeng uji kishan reddy ha new delhi usang mau loong bakani ka sinjam kan ai jing mento yaki hajar mot kitrai deuyong ki baran par ulapan pal ya karukam long try kendo bakar pang jong ka mikhalia ha ka six schedule bar ulapan jing pelan yaki rukam trekam ki badan lepa ki bakan tan yaki badan yaka pado yong ki beren u menteri sarkar pedeng la terwa ban thau ya ka committee ban bishar yakni ka kam bat yakni ka jing ajing mun la pedeng sum baru do menteri rang ba ka jela u menteri ka tnat puli puthi ba lakmen rumboi ula it ya ka wake school sarkar ka ban shap sna thmai ha ka shnong jong u shen ha amaram subdivision cheki pa ba nong shong shnong ya ka ni ka school na tei ha po ka rashtriya madhyamik shiksha abhiyan ba ka ni ka school kan kintiu ya ka lat ban yo ya ki jing puli ha ki kardan ki bashalwar na ka banta ki khna school na jong u shen ba ki shnong ki ba marjan haba ajing kran ha kani ge jingalang uba rumboi ula ong ba ka puli puthi ka long ka mat ka ba khmat e jong ka sarkar bat ula kuntu yi ki samla puli ba kin beteng ye ka jing puli ka jongki da ka jing na de ba ka jing ko jing mun ula panchlur ru ye ki me pa kino hikai bat kino yalam shnong bane trelang man krishan na ka banta ka jing puli ka baha u sembut mitiram ba ka jalau ba snya bhalang dhar bat u mentri ka tnat ile kai u ba weilan miki shilla ne ga sngi ki la ai khuble kirpang ye ki pa ba ka jalla mikhalia khamtam ye ki jait pun ri upnar bat ki nong buot jong kan yam tri ha ka ba ye de bat ka jing rakhi ya ka le niam bedding khlam ha ki jing ai khuble ki jong ki ki la batai ba ka bedding khlam ka de kum ka dak jong ka jing ne ka jing atli ka jing sngu bat ka pateng ten rai ka beriu spa jong ka jait pun ri upnar kila ong ru ba ka ne ka jing rakhi ka pen pao ya ka jing duwai na ka benta ka jing su ka roi ka par ka koi ka kya ba ka jing ada na ki jing e kat ba ki pen san ya ka jing don kam ban pen ne pen sa ya ki riti ki dustur ki batan rai kila pen pao ru ya ka jing kerman ba ka ne ka jing rakhi kan pen skem ya ka jing atli ha ka imlang ka salang ba kan ai men siem ya ki pateng ki ban wan ban yada ya ka riti ka dustur jong ka jait pen riung